নমস্কার, স্বপ্নান পেলেম মানব ইয়া আকাশবাণী টুরা আপার নাথেম নামান্ত মানবকর অনুষ্ঠান জাসিং মেডাম এপনি 243 মিটারে কিলো হার্জ 1233 শ্রোতারং তিনি সোমবার আর আগস্ট মাসিন 17 তারিখ জাসিং নি কস অনুষ্ঠান কসংট আনি নাসিনী ভরা পেলে মানে হমুং আর এই করসারিও হুকাঙে তানিমুং বুড়া বুড়ি না সন্মান হাও জিসমাই নাং মিছলা বা বান্ধাই দুর্বলংনা সহায় রেগ জিসমাই নাং দাতি অপরাধ না ক্ষমা রেগ হাও একদিনে নামব হয়তো বুড়া বুড়ি দুর্বল আরো ভুল লংনা এই করসরে বক্তামুং স্বামী বিবেকানন্দ মনব অনুষ্ঠান।

রঙ্গাম হেম প্রভা কুজনী সুমসুক নেহরঙে নাথেমনা মানজা আপারং আওয়া সালগোয়ানা বন্দনারিক নিজাই ধোত্রা পার পার পারা অনুষ্ঠানে তাই নাথেমনা মানা আপারং গেসে চাই রঙ্গম সুপ্রভা শিমসংজনী হুরঙ্গিনি চাই দিয়া সাইসারীয় সূত্র আর সুরহত্রা রঙ্গম যা আপানেন নাং আরো আং বার বিটিং দং না সায়ো নাথেম

সুপ্রভা সিমসংজুনে হুরংয়ে সায় আপারও নাথেমনা মানজু তাই নাথেমনা মানা আরও গেসেদ যাই গ্রহণ কুসানী হুরংয়ে না নি আমেজু নানা তান্থাই লিজু সায় সুক্র আরও সুরাউত্রা রঙ্গমা পানেন সায় নাথেম

বিষ আরম্ভ দা কিন্তু নিং বাগান ভাগ রোগী নন মুকা যে ফাই বিষ দুংনি লগে লগে ডক্টরনি পরামর্শ লানা লিচাও ওয়ানি বদল আপাসে আপনি ভাও চিকিৎসা রেগানা আরম্ভ রেখা ফলে বিপদ সে বাড়াই লিয়া আতানা ফাইনি বিষ অকর্মতে কমাই নামব কিন্তু ফাইনি পিসাউনি কমাইসা আর বিবলাবা বিবলাবা ইংকাব দোয়া যে বিষামুয়েন হুচুর চাপা পর্যন্ত পোকা এই অবস্থায় চিকিৎসক রং ভাও গদলক বাখাইনা সে লাগিয়া দংসনাংব রুট কেনেল ট্রিটমেন্ট আরটিসি নি দ্বারাসে চিকিৎসা রেগনানা লাগিয়া কেরিস বা ফাইনি চং ফাইনি এনামেলসান এনামেলে পেনেক পেনেক দাগ লওয়া উবলা ফারং সিরিট সিরিট রেখা আর ইয়ান চিকিৎসা রেগনানা সহজেন মানা ফাইনি চং বা কেরিস ডেন্টাইন স্তর পর্যন্ত দংনা ফাই গাতা দুংনি মুকা এডে হেনেক ফাই ফিলিং আর নানা রকমিনি জাবা দিয়া চিকিৎসা রিগনি দোয়া ফাইনি চংরং সানি বা কেরিসনি পিরাইব আরো গেসের রূপ দোয়া ও দংজক ডেন্টাল প্লেক এডেখেনেক রূপকে ফাইনি থাকিয়া থি দতা হুসুর গন্ডতা আরো বিবা বিবা ক্ষেত্রে ভাব লড়াইনা মানা ইয়ানি আসল কারণ দংজক হুসুর আরো ফাইনি অযত্ন পাঙান দিন ফা সাফা রেকসাক টংনাং ফাইনি কান্দাই সানি জিনিস রং জমা দুই মুং ফাইনি পিরাই ফা গরিনি কান্দাই দাতিক লংথাইনি ঘেনে গেসের তরব দোয়া যাইনি বাদে ইনফেকশন দুংনি লগে লগে ফাইনি কান থাকিয়া থি দোতা দামদামকা যদি ইয়ানা চিকিৎসা রেকসা উংকা বানাং ফাইনি কাননি গারি গারি ফা কেরেঙানিব খুটি দোয়া বিবলাবা ফা দলকিলিয়া ফা পেলেং রাখাইনি কয়টা সহজ উপায় রং দংজ ইংকা দিন দিন মনব আর গসম জুনি আগে ফা ঘোষাই খেলাই সবসময় সাফাক রাখাই ফাইনি বাদে লগিনি ক্যালসিয়ামযুক্ত সানি সানা লাগিয়া মাঝে মাঝে অতন্ত দুই বছরে ফাইনি ডক্টর না থুমুকি মুং পরীক্ষা রেকি চাইনা লাগিয়া দিন দিন লিসাম যাবা ঠাইবার যথেষ্ট পরিমাণে সানা লাগিয়া শ্রোতারং হাওনিং বিঙ্গ যত্ন লানা লাগিয়া ইয়ানি বিষয়ে আপারং না দেপ্রে হজ আশারেক্ত সপান আপনি ভাও পেলেমসেক যত্ন রেকি রাখাইনা বাকি ভা সপানিং ইয়ানি বিষয়ে রিংনা লাগিয়া ইয়ানি বিষয়ে বাকি কুঠিকা আপারং নাথেমনা মানজৌ জাসিংনি কচ অনুষ্ঠান নাথেমনা মানটা আপারং আকাশবাণী তুরা কেন্দ্র থাকিয়া তাই নাথেমনা মানা আরো জয়ন্তী কুজনী খুরাঙে গেসে যায় সাইসারিয় সূত্র আরো সুরাহত্রা উমেন্দ্র কোষ সাইসারিয় দংজক গেন্দা পারপান তোয়া গোসা সায়ো নাথেম।

রঙ্গম জয়ন্তী কুজনী খুরংে সায়া পারও নাথেমনামান তাই অনুষ্ঠানী শেষে নাথেমনামান্না গেছে যাই হেমপ্রভা আর বিনয় কুশনী হুরংে বউস পূজাইনি যাই সাইসারিয় রংযোগ সুংসুং মানা দে সায়ো নাথেম।

অনুষ্ঠানে সেসেনাথেমনা মানজা আপারং বাউস পূজায়নি যাই হেমপ্রভা আর বিনয় কোষনি হুরাঙে আর ইসাইশ্রেণী গ্রীগরিন আপারং জাসিংনি অনুষ্ঠানা ফুরাইজোগ সুবনেন পেলেমটংনি কামনা রেকিমুটিনি অনুষ্ঠানী এন্ডুফ্রাইজোগ নমস্কার।

স্টেট লেভেল স্পেন্ডেন লীগ ফুটবল টুর্নামেন্ট যে সিনিয়র ক্যাটেগরি বা দলগুপা দল রং না ওয়াতে আছেন এ টুর্নামেন্ট খো এস এইচ কিউ বিএসএফ চুরা আর এফ টি আর এইচ কিউ বিএসএফ মেঘালয়ানি নিঙা ও রুচ্ছাস সৎপিব্রি বি এন বিএসএফ নিগতা দালসাল নি বাক চুরা ও আবাচে ডিআইজি এস এইচ কিউ চুরা শ্রী ললিত মোহন শর্মা ইয়ানো বাকু রং হা আর খালগপা দোল রং নামা বিবাল খালচি না দিদিয়াঙান বাকসানা আপসান মেলিয়ে নংরেমে খালাংছি না আগানাং হা ইট গেছে তিন রং মেঘালয় আদকুনি মেঘালয় আদকুনি টুর্নামেন্ট বাকু রং হা আর পুনখাম গপা বা ফাইনেল খালানি আগস্ট নি কুগ্রুপ তারিখ ওয়াতাঙ্গেন এনে উয়াতা স্খাং গপা খালসুসানিও সুমসাংগ্রি ইউনাইটেড এফ সি উইলিয়াম নগর ওনি আর আমফাটি ওক্রং ওকথং এফ সি বাকসা খালাঙাহা আর গোল গথামনি গোল সাকো মানে চিয়াঙাহা ইন্ডিয়া আসং চিগনি গপা ব্রেক বা বি আর আই সি এস এনভাইরনমেন্ট মিনিস্টার মিটিং কো নিউ দিল্লি ইয়ো খনালো আতাঙ্গেন আর ইয়াকো ইন্ডিয়াস ব্রিক্স চেয়ারম্যান হাজাগনি খগ্রুক্তক বিল্ডিং ফর রেজিলিয়েন্স ইনোভেশন কর্পোরেশন এন্ড সাস্টেইনেবিলিটি নে দনগমন টিম বা খাতা বিচংনি নাও ওয়াতাঙ্গেন ইউনিয়ন এনভাইরনমেন্ট মিনিস্টার ভূপেন্দর যাদব থোমানি কো ডাক্তলাঙ্গেন জিয়ন সিনিয়র এনভাইরনমেন্ট অফিসার রং আর খাম খাগপা দোল রং নি থোমানি জামানো ওয়াৎখাগেন এনভাইরনমেন্ট ফরেস্ট আর ক্লাইমেট চেঞ্জ নি মিনিস্টার আগানাঙা বি আর আই সি এস বা ব্রিক্স আসং রং আপসান নংরমে খাম রং খাঙ্গেন জে ডাকোদে আনচিংনি সামথাংথাংগো দুঙ্গপা বোলা ওয়া জিল্লা খেমা রং নালজোকে রাখি নাগতা মতগেন ইরং না খাম রং খাঙ্গেন নে উয়াতাহ ইন্ডিয়া আসং ব্রিক্স বা বি আর আই সি এস এনভাইরনমেন্ট ওয়ার্কিং গ্রুপ নি নিঙা ও ব্রি গপা উইঙা নে উয়াতাহ ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট অফিস শিলং নিগতা মেঘালয় আদকনি ডিস্ট্রিক্ট মুকনি নাকাত কমন বিমিং রং বা ক্যান্ডিডেটস রং না আর্মি রিক্রুটমেন্ট র্যালি সৎপুয়াচ্ছেদ গোর্খা ট্রেনিং সেন্টার হ্যাপি ভ্যালি শিলং ও আগস্ট নি খুগ্রুকনি তারিখ নি খুগ্রুকপুয়া তারিখ না ওয়াতাঙ্গেন নে উয়াতাহা ইয়ার র্যালি ও একনিভিয়ার জেনারেল ডিউটি টেকনিক্যাল আর ট্রিটমেন্ট না ক্লাস টেন আর ক্লাস এইট পাস আগমন রং না খাম বা পোস্ট রং দোগেন যে মাং বিমু রং নাকাতাচিম উমাং দেপ্রুমনি গতাম কলাচি বাজিওনি উমাং না উদগমন এডমিট কার্ড ও দুনসুগমন বিয়াপো না সুকাংছি না উয়াতা আর উমাং নি অরিজিনাল ডকুমেন্ট বা লেখা কানচা রং বা রাবতাংছি না উয়াতেঙা ইয়ার র্যালি ইস্ট খাসি হিলস ইস্ট জাইন্টিয়া হিলস আর ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস ও আগস্ট নি খুগ্রুকনি তারিখ ওয়াকেন আর ওয়েস্ট খাসি হিলস রিভয় আর সাউথ ওয়েস্ট খাসি হিলস ও আগস্ট নি খুগ্রুকথাম তারিখ ওয়াচখাগেন আর গারো হিলস ডিস্ট্রিক্ট আর ওয়েস্ট জাইন্টিয়া হিলস ও আগস্ট নি খুগ্রুকি তারিখ ওয়াচখাগেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি নেট জুন হাজারগুনি কর